শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

0: শুরু করছি কথামালা জাপান থেকে। এই অনুষ্ঠানে বন্ধুদের স্বাগত জানাচ্ছি, আশা করি আপনারা ভালো আছেন। আজ আসরের প্রায় সবটা জুড়েই থাকবে অল্প স্বল্প গল্প। এতে পরিবেশন করব রবীন্দ্রসঙ্গীতের গায়িকা ও সৃজনশীল রবীন্দ্র চর্চায় নিয়োজিত ঈশিতা গাঙ্গুলির একটি সাক্ষাৎকার। এছাড়া থাকবে চিঠি ও ফেসবুক কমেন্ট। উপস্থাপনায় আমি অজন্তা গুপ্ত,
1: আর সাথে আছি আমি আহসান হাবিব।

0: আজ অল্প স্বল্প গল্পে আমাদের অতিথি হলেন ঈশিতা গাঙ্গুলী, বহুমুখী প্রতিভার অধিকারী ঈশিতা গাঙ্গুলী, যিনি সঙ্গীত, নাট্য এবং নানা সৃজনশীল মাধ্যমে কাজ করে চলেছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ও সঙ্গীতকে আধুনিক দৃষ্টিভঙ্গিতে মঞ্চে উপস্থাপনের জন্য তিনি ব্যাপকভাবে সমাদৃত। ঈশিতার জন্ম কলকাতায়, তবে শৈশবে বাবার চাকরির সূত্রে আমেরিকা সহ বিভিন্ন দেশে বসবাস করেছেন, যার মধ্যে জাপানও অন্তর্ভুক্ত। বিদেশে বড় হয়ে উঠলেও তার পারিবারিক পরিমণ্ডল ছিল রবীন্দ্রসঙ্গীতের আবহে পরিপূর্ণ। বর্তমানে মুম্বাইতে বসবাসকারী ঈশিতা কিছুদিন আগে সপরিবার জাপান ভ্রমণে এসেছিলেন। 20 জুন তাকে আমরা পেয়েছিলাম আমাদের স্টুডিওতে, সেদিনই সাক্ষাৎকারটি গ্রহণ করা হয়েছে। ঈশিতা গাঙ্গুলী, এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
1: অনেক ধন্যবাদ, খুব ভালো লাগছে এখানে এসে।
0: আচ্ছা, আপনার সঙ্গীত জীবন, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীতের যাত্রা কিভাবে শুরু, সেই দিয়ে আরম্ভ হোক আমাদের আলাপচারিতা। আচ্ছা, আপনি ছোটবেলায় ভারতের বাইরে মানুষ হয়েছেন, কিন্তু রবীন্দ্রসঙ্গীতে আপনার বিপুল আগ্রহ, সেটা কিভাবে হলো, কিভাবে জন্মালো এই আগ্রহ?
1: আমি নানা দেশে থেকেছি, আপনি যেভাবে বললেন। আমার সবচেয়ে মানে শুরুর জীবনে আমেরিকাতে বড় হচ্ছিলাম, তারপরে আমার বাবার পোস্টিং হয় ইস্তাম্বুল, টার্কি। তো ইস্তাম্বুল থেকে আমার তখন শুরু হয়, এই বাড়িতে আমার মা লং প্লেইং রেকর্ড বাজাতো, এলপি রেকর্ড শুনে শুনে আমি নানান গান তুলতাম, গানেরও সুরেরও আসনও খানি, পথহারা তুমি পথিক জানো, এই সব গান আমি খুব ছোট বয়স থেকে বাড়িতে এলপিতে শুনে শুনে গানগুলো তুলতাম, তারপরে গানগুলো আমার মাকে শোনাতাম। আমার মায়ের প্রচন্ড আগ্রহ ছিল রবীন্দ্রসঙ্গীতের ব্যাপারে, তো ওটার থেকে আমার কানে গানটা লেগে যেতে শুরু করলো।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, ওইভাবে আগ্রহের সূত্রপাত। তারপর কিভাবে সেটা আরো বাড়লো?
1: তারপরে আরো বাড়লো, আমি যখন জাপানে আসলাম, ইয়োকোহামাতে থাকতাম, তখন আমার কলকাতায় যাওয়াটা আরো ঘন ঘন হতো। তো ওই সময় এক ভদ্রমহিলা আমাকে শেখাতেন রবীন্দ্রসঙ্গীত, আরো আমার গানের শিক্ষাটা বেড়ে গেল, নানান রবীন্দ্রসঙ্গীত, নানা তাল, নানা রাগের গান, এই সব আমার এই 8-9 বছর থেকেই শুরু। তারপরে আমেরিকা যখন ফেরত যাই 13 বছর বয়সে, বনানী ঘোষ আমাকে শেখাতে শুরু করলেন। তখন আমার মা বাবাকে বললেন যে ওকে কলকাতায় আপনারা নিয়ে যান 1 বছর গুরু শিক্ষা পরম্পরা করতে।
0: আচ্ছা,
1: এমনই হয়, আমার মা তখন অনেককে যোগাযোগ করেছিলেন, অনেকেই বলেছে না বিদেশে বড় হয়েছে, আমেরিকাতে বাংলা বলতে পারবে না, আমরা নেব না, এইভাবে কি করে শেখাবো। সবচেয়ে প্রধান শিল্পী আমাকে নিলেন সুচিত্রা মিত্র,
0: তাই তো,
1: আমাকে অডিশন করলেন, উনি বললেন আমি এই মেয়েকে নেব। সেটা আমার জীবনের একটা অদ্ভুত আশীর্বাদ অজন্তা, কিভাবে আমি আপনাকে সেটা বোঝাবো?
0: নিশ্চয়ই নিশ্চয়ই, আমি বুঝতেই পারছি। কিছু স্মৃতি যদি ভাগাভাগি করে নেন সুচিত্রা মিত্রের সাথে।
1: স্মৃতি, যেটা সবচেয়ে অদ্ভুত স্মৃতি ওনার ব্যাপারে হচ্ছে যে উনি গানটা শেখাতেন একটা গল্পের মাধ্যমে। তো কৃষ্ণকলি আমি তারেই বলি, যখন আমি গানটা গাই আমি পুরো কৃষ্ণকলিকে দেখতে পারি, চোখের সামনে ভাসছে, কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। এই সব গান আমাকে পুরো গল্পের মাধ্যমে বাংলা বুঝিয়ে, বাংলাটাকে ট্রান্সলেট করে, রবীন্দ্রনাথের জীবনে কোন সময় এই গানগুলো লেখা, কোন সুখ দুঃখ, আনন্দ, দেশের আন্দোলন, নইলে প্রকৃতি, প্রেম, এই কোথার থেকে গানের অরিজিনগুলো, সেগুলো এত সুন্দর করে ছবির মতো আমাকে দেখিয়ে, গল্পের মতো আমাকে বুঝিয়ে শিখিয়েছেন, যে ওইটা আমার মধ্যে খুব ছোট বয়স থেকে একটা ড্রামা ক্রিয়েট করে।
0: আমিও তো চোখের সামনে যেন ছবিটা দেখতে পাচ্ছি, ভীষণ ভালো লাগলো শুনতে। আচ্ছা ঈশিতা, আপনি ছোটবেলায় ইয়োকোহামাতে ছিলেন, তখনকার কোনো স্মৃতি আপনার কাছ থেকে একটু শুনতে চাই, আর এমনি জাপান সার্বিকভাবে আপনার কেমন লাগে সেটাও শুনতে চাই।
1: জাপান আমার দারুণ লাগে, আমার প্রাণের দেশ, মনের দেশ, বারবার ফিরে আসতে ইচ্ছে করে এবং আসবো
0: নিশ্চয়ই।
1: ইয়োকোহামা একটা অদ্ভুত সুন্দর জায়গা, যেটার মধ্যে জাপানিজ এবং ইন্টারন্যাশনাল কালচার এত সুন্দরভাবে ব্লেন্ড করা হয়েছে। এবং আমি দুবছর আগে ইয়োকোহামা, অনেক বছর পরে আবার গেলাম, সেইভাবে পরিবর্তন কিন্তু দেখলাম না। একই রকম সুন্দর একটা জায়গা, যেখানে মেজাজটা এত সুন্দর, ক্যাফে, বুটিক, রেজিডেন্সিয়াল এরিয়া, সেই ফরেনাররা যেভাবে আছে সেভাবে আমাদের জাপানের লোকজনও আছে, সবাই মিলে মিশে একসাথে, একটা শহরটা একটা কবিতার মতো
0: সত্যি।

0: তাই ঠিক বলেছেন আপনি, ভারী সুন্দর এটা একটা অভিব্যক্তি আপনার, শহরটা একটা কবিতার মতো। আচ্ছা, রবীন্দ্রসঙ্গীত দিয়ে আপনার যাত্রা শুরু হয়েছিল, কিন্তু আজকে আপনি রবীন্দ্রনাথকে নিয়ে অনেক বড় ক্ষেত্রে কাজ করছেন। আপনি এখন থিয়েটার পরিচালনার কাজ করছেন, বিভিন্ন দেশে সম্প্রতি আপনার বইয়ের আবরণ উন্মোচন হয়েছে, তো এই পুরো ব্যাপারটা কী এটা যদি আমাদের একটু বুঝিয়ে বলেন, এবং আপনার এই প্রচেষ্টা কীরকম সাড়া জাগিয়েছে?
1: যেটা অজন্তা, মানে খুবই আশীর্বাদ সুচিত্রা মিত্রের কাছ থেকে গান শিখে, যেটা আমার ইচ্ছা সবচেয়ে বড়, যে রবীন্দ্রনাথের গানকে প্রচার করা। রবীন্দ্রনাথের গান, কথা, চিন্তাধারা যত দেশ বিদেশে পৌঁছানো যায়, এটা হলো আমার জীবনের সবচেয়ে প্রধান ইচ্ছা। তো এটা করতে আমি যেটা দেখলাম, যে নতুন মাধ্যমে নিয়ে যেতে হবে রবীন্দ্রনাথের গান, ওইটার কথা ভেবে আমার সবচেয়ে টান হচ্ছে রবীন্দ্রনাথের নারীর ওপরে। যখন আমি সুচিত্রা মিত্রের কাছে গান শিখতাম, উনি কাদম্বরীকে খুব ভালোবাসতেন,
0: রবীন্দ্রনাথের বৌদি,
1: রবীন্দ্রনাথের বৌদি। কাদম্বরীর ওপরে ভালোবাসাটা আমার মধ্যেও জেগে উঠল, যে কি অদ্ভুত, তোমার এই করিয়াছি জীবনেরও ধ্রুবতারা এই গানটা, তারপরে তুমি তুমি কি কে বলি ছবি এই গানটা। আর তার থেকে আমার ইচ্ছা হয় পড়তে নষ্টনীর দ্য ব্রোকেন নেস্ট, যেটার থেকে সত্যজিৎ রায় সিনেমা করলেন চারুলতা। তারপরে রবীন্দ্রনাথের আরেকটা গল্প ঘরে বাইরে, যেটার থেকে সত্যজিৎ রায় করলেন ঘরে বাইরে সিনেমাটা। আর ওই দুটো ক্যারেক্টার বিমলা চারু, ওদের দুজনের সাথে আমার কাদম্বরী দেবীর সাথে প্রচন্ড মিল লাগলো।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা।
1: সেটার মাধ্যমে আমি একটা নাটক লিখে উঠি, যেটার নাম হচ্ছে থ্রি উইমেন।
0: আচ্ছা আচ্ছা।
1: থ্রি উইমেন আমি লিখলাম বম্বে শহরে, কালাগোড়া ফেস্টিভ্যালে প্রিমিয়ার করলাম। একজন বিখ্যাত ভদ্রমহিলা বৃন্দা মিলার বলে আমাকে বললেন, আপনি একটা নাটক লিখুন রবীন্দ্রনাথের নারীর ওপরে। আর সত্যজিৎ রায়ের সাথে আমার একটা অদ্ভুত দেখা হয়, আমার যখন 18 না 19 বছর বয়স, আমি তখন ব্রাউন ইউনিভার্সিটিতে পড়ি, তখন আমি সত্যজিৎ রায়কে মিট করে জিজ্ঞেস করলাম যে আপনি এই বিমলা চারুকে বানিয়েছেন এই সিনেমার মধ্যে, কিন্তু ওরা কিরম ভেঙে পড়ে যখন ওদের পুরুষ মানুষরা দূরে সরে যায়, এটার মাধ্যমে আপনি কি বোঝাতে চান? তখন উনি আমাকে বললেন যে এটার, আমি তো রবীন্দ্রনাথের গল্পটাই অ্যাডাপ্ট করেছি সিনেমা হিসাবে। তখন আমি ভেবে দেখলাম অজন্তা, যে ওই গল্পর একটা নতুন চোখ, নতুন রূপ আমরা আনতে পারি আধুনিক যুগে। তো সেটাই করেছি থ্রি উইমেন।
0: আচ্ছা, আর এই থ্রি উইমেন এই বইটাও সম্প্রতি এর আবরণ উন্মোচন হয়েছে, তাই না? এটা প্রকাশিত হয়েছে। এটা হলো আপনার এখনকার কাজ, ভবিষ্যৎ পরিকল্পনাও আছে নিশ্চয়ই অনেক। তো আমি যেটা ভাবছিলাম, যে আপনি রবীন্দ্রসঙ্গীতের সাথে পাশ্চাত্য সঙ্গীতের ফিউশন করেছেন বিভিন্ন সময়, তো জাপানের সঙ্গীত সংস্কৃতি এই নিয়েও কি আপনার কিছু ফিউশন করে কাজ করার ইচ্ছে আছে?
1: নিশ্চয়ই ইচ্ছে আছে। আপনি এটা বললেন, আমার এটা মনের মধ্যে আছে, আমি এটাকে আরো ভেবে আশা করি যে আবার ফিরে আসবো আপনাদের কাছে এই গান আর গল্প শোনাতে।
0: নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা ঈশিতা, আপনার রবীন্দ্রসঙ্গীতে যখন হাতে খড়ি হয়, তখন আপনি আমেরিকায় স্কুলের ছাত্রী, তখন আপনার চারিপাশে বন্ধু বান্ধবরা ছিল ভিন্ন সংস্কৃতির মানুষ, যাদের কাছে রবীন্দ্রনাথ তেমন প্রাসঙ্গিক ছিলেন না। রবীন্দ্রসঙ্গীতের প্রতি আপনার আগ্রহ আর বাইরের জগৎ, এই দুটোর সাথে আপনার তাল মেলাতে অসুবিধা হয়নি?
1: তাল মেলাতে অবশ্যই অসুবিধা হয়েছে। এ কারণে বাড়ির ভেতরে রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের গান, আমাদের খাওয়া দাওয়া, আমাদের কালচার, সেটা একটা সাংঘাতিক ভালো জিনিস, কিন্তু রবীন্দ্রনাথকে বাড়ির বাইরে প্রচার করানো তখনকার দিনে খুব অদ্ভুত ছিল। কেউ বুঝতে পারতো না যে কি করে আমি আমেরিকাতে বড় হয়ে এরম একটা অদ্ভুত অন্য রকম একটা গানের মাধ্যমের মধ্যে ঢুকলাম। কিন্তু যেটা হলো বোধহয় আমার ছোট বয়স থেকেই গানের পারফরমেন্স হতো এবং আমার প্রথম অ্যালবাম বেরোয় যখন আমার 15 বছর বয়স ভারতবর্ষে গিয়ে, যখন সেই অ্যালবামের কথা কাগজে বেরোলো তখন তো সবাই জেগে উঠল যে এটা একটা অদ্ভুত ব্যাপার, কিভাবে এই দেশে থেকে রবীন্দ্রনাথের গান শিখে সেটাকে আবার ভারতবর্ষে গিয়ে রেকর্ড করে সেই গান আমরা সবাই এখন শুনছি। তো আমার যেটা বলার আছে সব ছোটদের, যে যখন তোমরা কিছু ভালোবেসে করছো সেটা প্রাণ ভরে ভালোবেসে শিখবে করবে, যারা তোমার ভালোবাসাটা পাবে সেই ভালোবাসাটার থেকে তারা শিখবে যে কোনো জিনিস প্রাণ ভরে করতে।
0: বাহ, চমৎকার বলেছেন ঈশিতা গাঙ্গুলি। আজ আপনার সাথে কথা বলে আমাদের খুব ভালো লাগলো। NHK ওয়ার্ল্ড জাপানের বাংলা বিভাগকে সময় দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
1: অনেক ধন্যবাদ।
0: এবারে আমরা ঈশিতা গাঙ্গুলির কণ্ঠে একটি গান শুনব।
1: আমি আজকে আপনাদের গেয়ে শোনাচ্ছি একটি রবীন্দ্রসঙ্গীত, পথহারা তুমি পথিক জানো গো সুখেরও কাননে। আমরা এই পৃথিবীতে এখন সবাই পথহারা, সেই পথ খুঁজে পাওয়ার আশায় আমি আজকে এই গানটি গাইছি।

0: গানটি গেয়ে শোনানোর জন্য ঈশিতা গাঙ্গুলিকে জানাই অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন অল্প স্বল্প গল্প। আজ আমাদের অতিথি ছিলেন সৃজনশীল রবীন্দ্র চর্চায় নিয়োজিত গায়িকা ঈশিতা গাঙ্গুলি। পরিবেশনাটি আপনাদের কেমন লাগলো জানাবেন আশা করি। এবারে চিঠি ও ফেসবুক কমেন্ট। 15 মার্চের রবি বাসরি আসরটি ভালো লাগার কথা ফেসবুকে জানিয়েছেন বগুড়ার সাইফুল ইসলাম এবং নেত্রকোনার মোখলেসুর রহমান ছোটন।
1: আসরটি শুনে মন ভরে যাওয়ার কথা চিঠিতে জানিয়েছেন পূর্ব বর্ধমানের হাটশিমলা সমুদ্রগড় থেকে প্রদীপ বসাক। বন্ধু আরও লিখেছেন, চিঠিপত্র ও ফেসবুক কমেন্ট দিয়ে সাজানো অনুষ্ঠানটিকে মনে হলো যেন এক অনন্য সেতুবন্ধন, যেখানে দূর দূরান্তের শ্রোতাদের অনুভূতি, ভালোবাসা ও মতামত একসাথে মিলেমিশে এক অপূর্ব আবহ তৈরি করেছিল। উপস্থাপনায় ছিল আন্তরিকতা, যা শ্রোতাদের সাথে অনুষ্ঠানের সম্পর্ককে আরও গভীর করে তোলে। অনুষ্ঠানে নিজের লেখা চিঠি শোনার আনন্দ ভাষায় প্রকাশ করতে পারব না।
0: বন্ধু, যেমনটি শুনলেন, আজও আপনার চিঠি পড়া হলো। বন্ধুরা খুশি হলে আমরাও খুব খুশি হই। আপনার আরেকটি চিঠিও আজ আমার হাতে রয়েছে। জাপানের নারা জেলার ইয়ামাতো কোরিয়ামা শহরে গোল্ড ফিশ প্রজনন নিয়ে প্রতিযোগিতা সংক্রান্ত 31 মার্চের একটি পোস্ট ফেসবুকে দেখে আপনি লিখেছেন, একটা দারুণ জিনিস জানলাম, বহু শতাব্দীর ঐতিহ্যকে ধারণ করে অসংখ্য গোল্ড ফিশ উৎপাদন, এ শুধু একটি সংখ্যা নয় বরং পরিশ্রম, নিষ্ঠা ও ভালোবাসার এক উজ্জ্বল উদাহরণ।
1: হ্যাঁ বন্ধু, আপনি সঠিক অনুধাবন করেছেন, ধন্যবাদ। ওদিকে 22 মার্চের রবিবাসরীয় আসরে

0: চিঠিপত্র ও কমেন্ট ছাড়াও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে একটি প্রতিবেদন এবং আমাদের বাংলা সার্ভিসের 65তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধারাবাহিক সাক্ষাৎকারের প্রথম পর্বটি প্রচার করা হয়েছিল। গোটা অনুষ্ঠানটি উপভোগ করার কথা ফেসবুকে জানিয়েছেন মেহেদী হাসান মামুন। আকবর হায়দার কিরণ লিখেছেন, ঈদুল ফিতরের পরিবেশনাটি তার বিশেষভাবেই ভালো লেগেছে।
1: বগুড়ার সাইফুল ইসলাম চিঠিতে লিখেছেন, চিঠিপত্র, কমেন্ট, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবেদন এবং বাংলা সার্ভিসের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভারতের শ্রোতা মোহাম্মদ শাহিদুল্লাহর সাক্ষাৎকার সহ গোটা অনুষ্ঠানটি চমৎকার লেগেছে। আন্তরিক উপস্থাপনা অনুষ্ঠানটিকে আরও উপভোগ্য করে তুলেছিল।
0: এরপর 24 এপ্রিল মোহাম্মদ শাহিদুল্লাহর সাক্ষাৎকারের একটি ভিডিও অন ডিম্যান্ড ওয়েবসাইট এবং ফেসবুকে পোস্ট করা হয়, যা প্রশংসা কুড়িয়েছে মুনির আহমেদ, এ জেড রহমান, মোহাম্মদ আবদুল্লাহ এবং সাইফুল ইসলামের কাছ থেকে। ধন্যবাদ জানিয়েছেন দেবাশিস গোপ। এ এইচ এম বজলুর রহমান লিখেছেন,
1: একটি আন্তরিক ও স্মৃতিময় সাক্ষাৎকার শুনলাম, যা এনএসকিউ ওয়ার্ল্ড জাপানের বাংলা বিভাগের প্রতি একজন শ্রোতার চমৎকার এক ভালোবাসার নিদর্শন। এক কথায় যদি বলি, এনএসকিউ ওয়ার্ল্ড জাপানের বাংলা বিভাগের 65 বছরের পথচলাকে শ্রোতার চোখ দিয়ে দেখার এক চমৎকার সুযোগ করে দিয়েছে এই সাক্ষাৎকার।
0: বাহ, সাক্ষাৎকারটি সুন্দর মূল্যায়ন করেছেন বন্ধু, ধন্যবাদ। এদিকে দেখতে দেখতে আসরের শেষ দিকে চলে এসেছি, এবারে বিদায় নেওয়ার পালা। প্রিয় বন্ধু, আজকের আসরটি আপনাদের কেমন লাগলো জানার অপেক্ষায় রইলাম। কথামালা নিয়ে আবার আমরা ফিরে আসব আগামী সপ্তাহে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
1: সায়োনারা।